শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়াল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 30শে জুন মঙ্গলবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে জাপানের 20টি কোম্পানি ও সংস্থাকে দেশটির রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করা হয়েছে। এদের মধ্যে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ এবং মিৎসুবিশি ইলেকট্রিক ও মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠানগুলো। বেইজিং এই তালিকায় থাকা সংস্থাগুলোতে বিরল খনিসহ বেসামরিক, সামরিক, দ্বৈত ব্যবহারযোগ্য সামগ্রীর রপ্তানি নিষিদ্ধ করেছে। সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে এই 20টি সংস্থা জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে জড়িত। চীনা মন্ত্রণালয় আরও 20টি জাপানি কোম্পানিকে নজরদারি তালিকায় যুক্ত করে তাদের ওপর কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রি করা পণ্যের চূড়ান্ত ব্যবহারের উদ্দেশ্য নিশ্চিত করতে ব্যর্থতার বিষয়টিকে তারা কারণ হিসেবে উল্লেখ করেছে। সর্বশেষ এই ঘোষণাটি ফেব্রুয়ারির একটি ঘোষণার পর এলো, যখন চীন 20টি জাপানি সংস্থাকে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছিল। ভেনিজুয়েলায় গত বুধবারের ভয়াবহ জোড়া ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষদের খোঁজে উদ্ধারকারী দল এবং স্থানীয় প্রতিবেশীরা সম্মিলিতভাবে তল্লাশি চালাচ্ছেন। এই ঘটনায় এখন পর্যন্ত 1450 জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং অপর কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রড্রিগেজ এই পরিসংখ্যান তুলে ধরেছেন। তিনি আরও জানান যে ভূমিকম্পে 3150 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং 12721 জন বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া 750টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়া ভবনের নিচে আটকা পড়া মানুষদের সন্ধানে বিভিন্ন দেশ থেকে বহু উদ্ধারকর্মী এসে পৌঁছেছেন, তবে তাদের এই প্রচেষ্টা এখন সময়ের সাথে পাল্লা দেওয়ার প্রতিযোগিতায় পরিণত হয়েছে, কারণ 72 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর বেঁচে থাকার সম্ভাবনা মারাত্মকভাবে কমে আসে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে এবং মঙ্গলবার আলোচনায় মিলিত হওয়ার পরিকল্পনা করছে। অ্যাক্সিওস রবিবার তাদের প্রতিবেদনে একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে। এই আলোচনা কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার ওমানের উপকূল বরাবর চলাচলকারী একটি পণ্যবাহী জাহাজে ইরানের চালানো হামলার পর হরমুজ প্রণালী নিয়ে দুপক্ষের মধ্যে গোলাগুলি অব্যাহত রয়েছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের ভিত্তিতে ইরানের নির্ধারিত পথ অনুসরণ না করা জাহাজগুলোর ওপর হামলা চালানোকে ন্যায়সঙ্গত বলে মনে করে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রবিবার ইরাকে সাংবাদিকদের বলেছেন যে হরমুজ প্রণালী ইরানের ব্যবস্থাপনায় রয়েছে। তিনি আরও বলেন এর জন্য অন্য কোনো দেশ বা প্রতিষ্ঠান দায়ী নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসেবে ইরানের চালানো হামলার নিন্দা করেছেন।

খবর প্রচারিত হচ্ছে এনএইচ কেবল জাপান থেকে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী কোইজুমি শিনজিরো রবিবার সৌলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন গিউ ব্যাকের সঙ্গে আলোচনা করেছেন। কোরীয় উপদ্বীপের সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের লক্ষ্যে জাপান ও দক্ষিণ কোরিয়া এবং জাপান যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার মধ্যে সহযোগিতা অব্যাহত রাখতে তারা সম্মত হয়েছেন।

0: মন্ত্রীরা একই সাথে স্থিতিশীল ও ভবিষ্যৎমুখী প্রতিরক্ষা সহযোগিতা এবং নিজেদের মধ্যে আদান প্রদান আরও উন্নত করার লক্ষ্যে যোগাযোগ বজায় রাখতেও সম্মত হন। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়া সফররত কোয়েজুমি রবিবার সকালে আনির সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। দুই দেশের মধ্যে পারস্পরিক মন্ত্রী পর্যায়ের বিনিময় কর্মসূচির অংশ হিসেবে এই আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় মন্ত্রী মানবিক উদ্দেশ্যে একটি যৌথ অনুসন্ধান ও উদ্ধার মহড়া পুনরায় শুরু হওয়ার ভূয়সী প্রশংসা করেছেন। জাপানের নৌ আত্মরক্ষা বাহিনী এবং দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীকে নিয়ে এই মহড়াটি প্রায় ৯ বছর পর এই মাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে। উত্তর কোরিয়া তার পরমাণু ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন অব্যাহত রেখেছে এবং রাশিয়ার সাথে সামরিক সহযোগিতা আরও গভীর করছে। কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণরূপে পরমাণু অস্ত্রমুক্ত করতে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বিপাক্ষিক ও যুক্তরাষ্ট্রকে নিয়ে ত্রিপক্ষীয় সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন মন্ত্রীরা। পারমাণবিক বোমা হামলার শিকার হিবাকুশা হিসেবে পরিচিত একদল ব্যক্তি এবং অন্য নাগরিকেরা একমত হয়েছেন যে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তুলতে তরুণ প্রজন্মের মধ্যে তাদের কার্যক্রম আরও প্রসারিত করা উচিত। জাপান ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন্স নামক সংগঠনটির প্রতিষ্ঠার ২ বছর পূর্তি উপলক্ষে রবিবার টোকিওতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ৬০ জন মানুষ যেখানে অংশ নেন। সংগঠনটির প্রধান তানাকা তেরুমি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি নিহন হিদানকিও নামক অপর একটি হিবাকুশা সংগঠনেরও কো চেয়ারপারসন, যেটি পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিল। তানাকা জানান যে নিহন হিদানকিওর সম্মাননা পারমাণবিক অস্ত্র বিলুপ্তির আন্দোলনকে আরও গতিশীল করে তুলবে বলে তিনি আশা করেছিলেন। তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যুদ্ধের দিকে এক দ্রুত ধাবমান প্রবণতা তিনি অনুভব করছেন বলে স্বীকার করে নেন। তানাকা তার ভাষায় বর্তমানে সংকটময় পরিস্থিতির পরিবর্তনের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন। একই সাথে তিনি তরুণ প্রজন্মকে এটি শেখানোর গুরুত্বের উপর জোর দেন যে যুদ্ধের চেয়ে অবান্তর ও অর্থহীন আর কিছুই হতে পারে না। জাপানি স্থল আত্মরক্ষা বাহিনী বা GSTF জানিয়েছে তারা প্রথমবারের মতো দেশের সর্বপূর্বে দ্বীপে ভূমি থেকে জাহাজে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক মোতায়েন করেছে। বিশ্লেষকরা এই মোতায়েনকে দেশটির প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে অভিহিত করছেন। GSTF রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে জানিয়েছে যে এই মাসে তারা মিনামি তরিসীমা দ্বীপে একটি টাইপ 12 ভূমি থেকে জাহাজে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক এবং লক্ষ্যবস্তু শনাক্তকারী গোয়েন্দা ড্রোন মোতায়েন করেছে। টাইপ 12 ভূমি থেকে জাহাজে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পাল্লা 100 কিলোমিটারেরও বেশি। এবার ক্ষেপণাস্ত্রগুলো দ্বীপে আনা হয়নি। মিনামি তরিসীমা হল টোকিওর ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জের একটি অংশ এবং এটি জাপানের মূল দ্বীপ হনসু থেকে প্রায় ২০০০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। ২০২৭ সালের এপ্রিলে শুরু হতে যাওয়া আগামী অর্থবছর থেকেই গোলাবর্ষণে মহড়া শুরু করতে পারবে বলে GSTF আশা করছে।
1: NHK World জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।